ছাত্রছাত্রীমানকৰ অতি প্ৰিয় শিক্ষক থিলে মধুবাবু। নিজৰ গুণ ও কৰ্মনিষ্ঠা বলৰে সে অধ্যাপনা ক্ষেত্ৰৰে সুনাম অৰ্জন কৰি পাৰিলে। নিজ পেট পাটনা পাই অনেক ওড়িয়া কলিকতাৰে চাকৰি কৰুতিলে। সেমানক শিক্ষাগত উন্নতি পাই মধুবাবু কলিকতাৰে নৈশ বিদ্যালয় স্থাপন কৰাইছিল। ওড়িয়াঙ্ক উন্নতি পাই তাঙ্ক স্বাধীনতা পাই ওড়িয়াঙ্ক শিক্ষিত কৰিবা পাই ওড়িয়ামানকু স্বাভিমানী করিবা পাই তাঙ্ক আপ্রাণ চেষ্টা ওড়িয়া জাতীয়তার জনক পদরে অধিষ্ঠিত করায়ে। ওড়িয়াঙ্কু হৃদয়ের ভালো পাওথিবা মানুষটিয়ে থিলে মধুবাবু। ওড়িশা পাই সে নিজে সর্বস্বান্ত হয়ে মধ্য স্বাভিমানী থিলে। কটকর সুনারূপার তারকসি কাম পাই মধুবাবু নিজে ঘরে এক কর্মশালার আয়োজন করে কারিগর মানকু তালিম প্রদান করেছিল। বিক্রি হেউ বা ন হেউ ସେମାନଙ୍କ କାମ ପାଇଁ ସେ ଦୈନିକ ବେତନ ଦେଉଥିଲେ। କଟକରେ ସେ ଉତ୍କଳ ଟ୍ୟାନେରି ନାମକ ଏକ ଜୋତା କାରଖାନା ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ। ଖରାପ ହୋଇଯାଉଥିବା ଜୋତାଗୁଡ଼ିକୁ ବଜାରକୁ ନ ଛାଡ଼ି ତାକୁ ପୋଡ଼ି ଦେଉଥିଲେ। ସେ କହୁଥିଲେ, ଆଲୋ ସଖୀ, ଆପଣା ମହତ ଆପେ ରଖି। ଏହାଫଳରେ ଉତ୍କଳ ଟ୍ୟାନେରି ବହୁ କ୍ଷତି ସହିଥିଲା। ଜଣେ କବି ଓ ଲେଖକ ଭାବରେ ସେ ଅନେକ ଦେଶାତ୍ମବୋଧକ ଲେଖା ଲେଖିଛନ୍ତି। ସେଥିମଧ୍ୟରୁ ଉତ୍କଳ ସନ୍ତାନ, ଜାତି ଇତିହାସ, ଜାତୀୟ ଗୀତିକା, ଜ୍ଞାନୀର ଉକ୍ତି ବିଶେଷ ଭାବରେ ଜଣାଶୁଣା। ପରାଧୀନ ଭାରତର ଅଖଣ୍ଡ ଉତ୍କଳ ପ୍ରଦେଶ ଗଠନ ପ୍ରୟାସରେ ସେ ଉତ୍କଳର ସନ୍ତାନମାନଙ୍କୁ ଏକାଠି ହେବାକୁ ଆହ୍ୱାନ ଦେଇଥିଲେ। ସୁପ୍ତ ଉତ୍କଳୀୟମାନଙ୍କୁ ଜାଗ୍ରତ କରିବା ପାଇଁ ସେ ଲେଖିଥିଲେ, ଉଠରେ ଉଠରେ ଉତ୍କଳ ସନ୍ତାନ, ଉଠିବୁ ତୁ କେତେ ଦିନେ, ପୂର୍ବ ଗୌରବ ପୂର୍ବ ସାହସ ପଡ଼ିବ କି କେବେ ମନେ, ତୋହର ଜନନୀ ବୀରପ୍ରସବିନୀ ଧୂଳିରେ ପଡ଼ିଛି ଦେଖ, ଜନସମାଜରେ ଏମହି ମଧ୍ୟରେ କିପରି ଦେଖାଉ ମୁଖ। ସେତେବେଳେ ଓଡ଼ିଆ ଏକ ପଛୁଆ ଜାତି ଭାବେ ପରିଚିତ ହେଉଥିଲା, ମାତ୍ର କାହାର ମୁହଁ ଖୋଲିବାର ସାହସ ନଥିଲା। ଏହି ମର୍ମରେ ସେ ଲେଖିଥିଲେ, ତୁପରା ବୋଲାଉ ଉତ୍କଳ ସନ୍ତାନ, ତେବେ କିମ୍ପା ତୁହି ଭୀରୁ, ତୋହର ଜନନୀ ରୋଦନ କରିଲେ କହିବାକୁ କିମ୍ପା ଡରୁ। ଜାତୀୟ ଚେତନାରେ ଉଦ୍ବୁଦ୍ଧ ହୋଇ ସେ ଲେଖିଥିଲେ, ଜାତିନନ୍ଦୀ ଘୋଷ ଚଳିବ କି ଭାଇ, ସ୍ୱାର୍ଥକୁ ସାରଥି କଲେ ଟାଣିକିରେ ଗାଡ଼ି, ଦାନାର ତୋବଡ଼ା ଘୋଡ଼ା ମୁହେଁ ବନ୍ଧା ଥିଲେ। ତେଣୁ ତୋଷା ମଦ ନୁହେଁ, ବରଂ ସତ୍ୟ ଓ ସାହସ ଓଡ଼ିଆ ଜାତିର ଅସଲ ପରିଚୟ ବୋଲି ସେଦିନ ମଧୁବାବୁ ଚେତେଇ ଦେଇଥିଲେ। ପିଲାମାନେ, ଆମେ ସମସ୍ତେ ଓଡ଼ିଆ ବୋଲି ଗର୍ବରେ କହିବା ଉଚିତ। ଓଡ଼ିଆ ଜାତି ଓ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ସମ୍ମାନ ଦେବା ଆମର କର୍ତ୍ତବ୍ୟ ଓ ଦାୟିତ୍ୱ ମଧ୍ୟ।

কথাচিত্র কসমে বাঁধে গাইছেন্তে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর, গীতরচনা গুলশন বাওরা, সঙ্গীত আর ডি বর্মন।

0: হ্যালো, আকাশবাণী বলাঙ্গীর ফোন ইন কার্যক্রম।
1: দাদা নমস্কার।
0: নমস্কার, না কহুন।
1: মুই কুমারী দীক্ষা গোপাল, আমার গাঁ সিনাপড়া পোস্ট হচ্ছে পড়লা থানা ধর্মগড় জেলা কলাহান্ডি নু কহুছ দাদা।
0: কেন গীত আজ শুনবা লাগি ফোন কলে?
1: মতে আজি শ্রী জগন্নাথ চলচ্চিত্র দেই দেবে, সে জনান ফিলি যেটা জনান ফিসি এই গীতটা দেই দেবে। কারণ আমার গোটে শ্রোতা ভাইর গোটে দুঃখ পড়িছে যে কি চৈতন্য পটেল দাদা তাঁকর দুঃখ দূর হেবার লাগি ভগবান তাঁকর সুখ সুখ দেবার লাগি আমি ভগবান পাখে প্রার্থনা করছো, সেটির লাগি আমি ভজনটে শুনবার লাগি চাহুছ দাদা।

0: হ্যালো, আকাশবাণী বলাঙ্গীর ফোন ইন কার্যক্রম।
1: হ্যালো আজ্ঞা, নমস্কার।
0: নমস্কার, না কোন আজ্ঞা?
1: বাঞ্ছা বর্গে গ্রাম জীবহাল জিল্লা বলাঙ্গীর।

ব্যক্তিগত ভাবে শ্রী মোদীঙ্কু বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করেছিল। নেদরল্যান্ডসকু গস্ত অবসরে শ্রী মোদী তাঙ্ক ডচ প্রতিপক্ষঙ্ক সহ বিভিন্ন প্রসঙ্গ নেই দ্বৈপাক্ষিক আলোচনা করেছিল। প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সামগ্রী এবং অন্যান্য প্রমুখ ক্ষেত্রে দ্বৈপাক্ষিক সহযোগকে সুদৃঢ় করা নিয়ে 17টি বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদী কহিছেন, নেদরল্যান্ডস গস্ত দ্বৈপাক্ষিক সম্পর্ককে অধিক ত্বরান্বিত করেছে। উভয় দেশ রণনৈতিক সহভাগিতাকে উন্নত করা এবং জলসম্পদ, নবসৃজন, প্রতিরক্ষা, সেমিকন্ডক্টর আদি বিভিন্ন ক্ষেত্রে সহযোগ নিয়ে ভবিষ্যতের রূপরেখ প্রস্তুতি উপরে মত বিনিময় হয়েছে। আগামী দিনে দ্বৈপাক্ষিক বন্ধুত্ব সম্পর্ক আহুরি মজবুত হব বলে শ্রী মোদী আশা ব্যক্ত করেছন্তি। এই গস্ত অবসরে শ্রী মোদী ভারতের সামুদ্রিক ভিত্তিভূমি, নবীকরণীয় শক্তি, ডিজিটাল ক্ষেত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডক্টর এবং স্বাস্থ্যসেবা আদি ক্ষেত্রে রহিতবা সুযোগর উপযোগ করিবাকু ডচ কোম্পানিগুলিকে আমন্ত্রণ করেছন্তি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখনীয় অবদান রাখিথিবা ব্যক্তিবিশেষঙ্কু আসন্তা 25 তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদ্ম পুরস্কার প্রদান করিবে। সামাজিক গণমাধ্যম পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কহিছি, রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠিত হওয়াকু থিবা এই নাগরিক অলঙ্করণ সমারোহে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিবিশেষঙ্কু পদ্ম পুরস্কার প্রদান করিবে। চলিত বর্ষ মোট 131 জন বিশিষ্ট ব্যক্তি এই পুরস্কার পাইবাকু মনোনীত হয়েছন্তি। সেমানক মধ্যরু 5 জন পদ্ম বিভূষণ, 13 জন পদ্ম ভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাইবে। মনোনীত ব্যক্তিবিশেষঙ্ক মধ্যে 19 জন মহিলা থাকাবেলে মরণোত্তর ভাবে 16 জন রয়েছেন। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভাবে পদ্ম পুরস্কার 1954 মসিহায় প্রতিষ্ঠা করা যাইছিল। কেরলমর নূতন মুখ্যমন্ত্রী ভাবে কংগ্রেস নেতা ভিডি সতীশন আসন্তাকালি মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করিবে। তিরুবনন্তপুরম ঠারে অনুষ্ঠিত হওয়াকু থিবা শপথ গ্রহণ সমারোহে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর শ্রী সতীশনকু পদ ও গোপনীয়তার শপথ পাঠ করাইবে। মুখ্যমন্ত্রীঙ্ক ব্যতীত অন্য 20 জন মন্ত্রিমণ্ডলর সদস্য ভাবে শপথ গ্রহণ করিবে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ কেরলম বিধানসভা নির্বাচনের 2/3 অধিক আসনরে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা হাসল করেছে। সুপ্রিমকোর্ট বিচারপতি সংখ্যা সংশোধন অধ্যাদেশ 2026 বলরে সর্বোচ্চ আদালতের বিচারপতিঙ্ক সংখ্যা বৃদ্ধি পাইছে। প্রধান বিচারপতিঙ্ক ছাড়ি বিচারপতিঙ্ক সংখ্যা 33-37 বৃদ্ধি করা যাইছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ক অনুমোদন ক্রমে আইন ও ন্যায় মন্ত্রণালয় পক্ষে এই সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। এই অধ্যাদেশ দ্বারা সুপ্রিমকোর্ট বিচারপতি সংখ্যা আইন 1956 সংশোধন করা যাইছে। এহা ফলরে সর্বোচ্চ আদালতের বিচারপতিঙ্ক সংখ্যা 38 পৌঁছিছি। আপনারা সংবাদ শুনুছন্তি আকাশবাণী। হরমুজ প্রণালী দিয়ে শত্রুপক্ষ সামরিক উপকরণ পরিবহনকে এণিকি আউ অনুমতি প্রদান করা যাব না বলে ইরান ঘোষণা করেছে। দেশের প্রথম উপরাষ্ট্রপতি মহম্মদ রেজা আরেফ এ সম্পর্কে সূচনা দিয়ে কহিছন্তি, পূর্বরু এই জলপথ উপরে তেহরান নিজের পূর্ণ সার্বভৌমত্ব প্রয়োগ করিবারু নিবৃত্ত রহিতিলা, এবে এই নীতিরে পরিবর্তন করা যাব। ইরান সংসদের জাতীয় সুরক্ষা কমিটির মুখ্য ইব্রাহিম অজিজি কহিছন্তি, হরমুজ প্রণালীর এক নির্দিষ্ট মার্গ দিয়ে সামুদ্রিক যাতায়াতকে নিয়ন্ত্রণ করা ইরান এক বৃত্তিগত ব্যবস্থা বিকশিত করেছে। বাণিজ্যিক জাহাজ এবং ইরানকে সহযোগ প্রদান করুথিবা দেশগুলির গমনাগমনকে এণিকি অনুমতি প্রদান করা যাব না। আমেরিকার তথাকথিত স্বাধীনতা প্রকল্প সহিত জড়িত অংশীদারঙ্কু প্রস্তাবিত মার্গরে প্রবেশ পাইঁ অনুমতি দিয়াযিব নাহিঁ বলে শ্রী অজিজি স্পষ্ট করেছন্তি। রুশর মস্কো উপরে ইউক্রেনর ড্রোন আক্রমণ ফলরে 4 জনকর প্রাণহানি ঘটিছে। মস্কো নিকটবর্তী পোগরেলকি গ্রামে এক ঘরে ড্রোন আক্রমণ হবার জন মহিলার মৃত্যু হওয়া সহ ঘরের ভঙ্গারুজা অংশে পোতি হয়ে 2 জনকর মৃত্যু হয়েছে। ড্রোন আক্রমণ ফলরে অধিকাংশ কোঠা এবং ভিত্তিভূমি নষ্ট হয়েছে। মস্কো মেয়র সর্গেই সোবিয়নিন কহিছন্তি, গতকালি বিলম্বিত রাতে এক তৈল বিশোধনাগার নিকটে আক্রমণ ফলরে 12 জন ব্যক্তি গুরুতর আহত হয়েছন্তি। রুশর পদাধিকারী মানে কহিছন্তি, মস্কো অভিমুখে আসিথিবা 81টি ড্রোনকু প্রতিহত করা যাইছি। রুশর কিভ উপরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণের দিনক পরে ইউক্রেন পক্ষের পালটা আক্রমণ করা যাইছিল। রুশর আক্রমণ ফলরে ইউক্রেনরে 24 জন ব্যক্তিঙ্কর প্রাণহানি ঘটিছিল। কর্ণাটক ও মহারাষ্ট্র মধ্যে রেল সংযোগের উন্নতি করা লক্ষ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বেঙ্গালুরু মুম্বাই মধ্যে নূতন এক্সপ্রেস ট্রেন সেবার শুভারম্ভ করেছেন। আয়োজিত সমারোহে শ্রী বৈষ্ণব কহিছেন, দক্ষিণ এবং উত্তর কর্ণাটকরে বহুদিন ধরে রহিথিবা দাবি পূরণ হয়েছে। মন্ত্রী আহুরি কহিছন্তি, বেঙ্গালুরু ও মুম্বাই মধ্যে খুব শীঘ্র বন্দে ভারত স্লিপর রেল সেবা আরম্ভ করা যাব। রেল ভিত্তিভূমির প্রসার সম্পর্কে শ্রী বৈষ্ণব কহিছন্তি,

0: দাদা জোহার।
1: জোহার ভাই, জোহার জোহার। সবু বনে বনে তো?
0: হ্যাঁ ঠিক চালিয়েছে দাদা, গারে
1: গারে রাত রুকুছে বাবু দেখুছো।
0: নাই ঘায় ঘায় বলো তো, যেন বাদল প্যান টিক করে দেছে, প্যান অছরে বি বর্ষি দেছে, বেলে বতরটা বড়িয়া আছে, সুরকা জুতা কুড়া লাগি চাষি ভাই লাগি।
1: হ্যাঁ হেটা বি আয়। তারপরে আর গোটে জিনিস হচ্ছে বাবু, বাদল টিকে করে দিলে খরার তে জুতরি যাচ্ছে, নাই গে? যদিও তাহি আর দিন পুরা বঢ়িয়া চরচর আসি খরা হেলা। আর গোটে জিনিস হচ্ছে দেখো, এবে আমার অঞ্চলে ধোকা পায়ন হইগিরি নি গ্যাঁ, গছ খুঁ টিকে ভাঙি রুজি যাচ্ছে, বুঝল কি নি? আম জাম সব ঝড়ি যাচ্ছে, তো সেটা বি গোটে সমস্যা বি আয়, বুঝল কি নি
0: দাদা?
1: কিন্তু কথা হল, এই সবু ভিতরে আমার অঞ্চলর জীবন আর জীবিকা তো নর্দাবাকে পড়বা, নাই গ্যাঁ?
0: পড়েটে কথা, সেটা
1: কথা হচ্ছে দেখো, জীবন জীবিকা নর্দাবার লাই হলে বাবু পানপাককে দেখিগিরি চাষ করবাকে পড়ব। আমার তো সবুবেলে ইন্দ্র আশ্রি,
0: হ্যাঁ
1: নাই গ্যাঁ?
0: আমার অঞ্চল একা মড্ডি অঞ্চল, কেতবেলে বর্ষুছে কেতবেলে আমি উপরকে দেখুছ কেবে বর্ষিবা বলিকি। আর যে শুন তো,
1: হ্যাঁ বাবু,
0: এই যে জীবন জীবিকা কথা কহল, এ কাণা কাণা চাষ করি হবা, কাণা ধারা অছে, কেনতা কলে চাষী ভাই বোন মানে দুই পয়সা পাইবে কম বর্ষা এলাকা থি, এনতা কাণা গোটে আলোচনাটে কেন আইয়া সঙ্গে?
1: ঠিক কহল বাবু, দেখো এবে সরকার প্রোৎসাহিত করুছন ক্ষুদ্র শস্যকে,
0: বড়িয়া,
1: মড়িয়া গুর্জি শুয়া কুদো বাজরা মকা
0: ইতার
1: চাষ লাগি
0: দাদা।
1: তো ইতার উপরে আমার অঞ্চলরে কাম করুথবার আমার কৃষি বিভাগের যেন শ্রীঅন্ন অভিযানর যোজনা অধিকারী অছন, অঙ্কিতা প্রিয়দর্শিনী মহাপাত্র,
0: মহাপাত্র আজ্ঞা,
1: আজ্ঞাঙ্কর সঙ্গে কথা হইতিলি বলতো, আজ্ঞাঙ্কু ফোন লগাও যে আজ্ঞা।

0: দেখুন, আমার যেতবে শ্রী অন্ন অভিযানটা আম করা এটা মুখ্য উদ্দেশ্য হি সেটা থিলা কি সবু ঘরে আমি জৈনিক ভাবে যেন খাদ্য খাউছ তেমনি 25% যেমনি আমি ক্ষুদ্র শস্যকে নামা বলি করি আবুছি এবে আবে দেখি পাবে যেতে বড় বড় মল হো কিংবা দোকান হো আপন সবু জায়গায় দেখবে রাগির কুকিজ লেখা হইতিবা কিংবা আপনার সরগম ফ্লেক্স থিবা বিভিন্ন প্রকার ক্ষুদ্র শস্যর জিনিস আমি মিলি সারলান তো দৈনিক ভাবে আমার দেখমা খাদ্যের আমার বদলা টিকে আসিছে তো ইনু যেহেতু মু আগ্রহ কইছিলি কি বহুত প্রচুর পরিমাণে আমার মিনারেল খনিজ লবণ কৌছ আমি রুচে হেন ক্যালসিয়াম হেলা ম্যাগনেসিয়াম হেলা আইরন হেলা বহুত রুচি যা লাগে আমার রক্তহীনতা সাংরে আপনার সুগার ডায়াবেটিস পেসেন্ট মানে খাইপারুছন তারপরে যেহেতু এটা হজম প্রক্রিয়া সহায়ক করছে হাই ফাইবার কন্টেন্ট তার বহুত আছে তত্ত্ব আছে তো পেট পেট ভাল রাখে আর ডাইজেসন রে সুবিধা হেসি তারপরে আমার হার্ট ডিজিজ যেটা হৃদয় পাই এটা ম্যাগনেসিয়াম যেটা আছে সে আমার ব্লড প্রেসার কে বি মেনটেন করছে বহুত লোক কারণ আছে কি অ্যালার্জি কেটা থিসি গ্লুটেন বলছেন তাকে যেটা আপনার অটারে থিসি গহমরে তো সে জিনিস কি কাহ আছে ইনু সে গ্লুটেনটা নাই থাকে তো যা এলার্জি অছে গহমরে সেমানে তাকে আরামসে চুনা গুণ্ড কু ব্যবহার করে পারবে রুটি আরামসে করে পারবে তার প্রোটিন বি তার অধিকা যেহেতু অছে তো আমার মাংসপেশী গঠন করবা সাহায্য বহুত ভালসে করে থাকে এটা
1: তো এটা কহিলে আজ্ঞা মরিয়া সোয়া গুরুজি কুদুর কথা কিন্তু কথা হচ্ছে আমার যেন বাকি সাধারণ শস্য রহলা ধান হেলা গহম হেলা ডাল জাতীয় হেলা ইতার ঠানু ইতার পোষণ তত্ত্বটা কিকর অলগায় যেটা কি ইতার বদলা আমরি মানে ব্যবহার করি পারবে মানুষ মানে সাধারণ লোক
0: অলগা খাদ্য যেটা আমি দেখমা আমার ধান দেখমা ধান কিমা গহম দেখমা ধান রে আমো কাহেছি ক্যালসিয়ামটা আপনক 10 গ্রাম রহুছি হেলা মিলিগ্রাম 10 মিলিগ্রাম রহুছি আপন গুটে কেজি রে কিন্তু যদি আমি মান্ডিয়ার দেখুছু তা 344 মিলিগ্রাম রহুছি মানে কেতে অধিকা রহুছি আপন নিজে দেখুন ক্যালসিয়ামটা যদি আমি লোহ অংশ আইরনটা দেখুছো তো ধানের সেটা আমার 0.7 গোটে কেজি পিছা রুচি কিন্তু সেই জিনিস মাণ্ডিয়ার আমি দেখুছো 3.5 মিলিগ্রাম অছে সেপরি ফাইবর আপনার আইরন কন্টেন্ট বি দেখুছ বলে সেটা বি প্রায় 3-4 গুণা সব অধিকা রয়েছে আমার মাণ্ডিয়া থি তো যেটা কলে বি আমার মাণ্ডিয়া তো বাকি খাদ্য তো দরকার নিহাত দেহকু কিন্তু এটা তা অপেক্ষা আমি বেশি মিনারেল যেটা বলছি আমি ভিটামিন এন্ড মিনারেল যা কৌছ সেটা বেশি আমি ইনে মিলুছে আর বাদ যদি আমি অন্য জিনিসকে ধ্যান তো আমার ধান চাষে দেখবা পানি টিকে অধিকা দরকার পড়ছে প্রায় 3,000-5,000 পানি দরকার পড়ছে কিন্তু সেই জিনিস যদি ইনু আমি মাণ্ডিয়া চাষে করুছ তো 30% পানি আমি কম দরকার পড়ছে তো যদি আমি সার বি দেখ রাসায়নিক সার ব্যবহার বি দেখুন তো অন্য কপা মানি কপার অধিকা দরকার পড়ছে কিন্তু এটা আপনার বিনা সারের বি হয়েপারছে কম খরচে বি হয়েপারছে তো সেগি তারপরে ক্লাইমেট যদি দেখমা আমি যদি পর্যাবরণ কু দেখমা যদি কেনটা আমি রখমা ভাল ভাবে তো কপা যেহেতু বেশি সার ব্যবহার হচ্ছে আর কপা কাঁ করছে মাটির বেশি ঘিচি নেছে খাদ্য সার কিন্তু ইয়ে খাদ্য সার দৌছে মাটিরে মিশলে তাকে গ্রিন ম্যানুরিং হিসাবে বি কাম করে পারবে তো সেটা মাটির উর্বরতা কে বি সে ধীরে ধীরে বড়ছে আমার ক্ষুদ্র শস্যটা তো সবুআড়ে সে অন্য ফসল যদি আমি তাকে তুলনা করছি সে নিশ্চিত ভাবে সেটা বেশি ভালো আমি নিউট্রিশন বি দৌছে মাটিকে বি ভালো রাখুছে খরচ বি কম দৌছে
2: বড়িয়া কথা এটা দেখুন বড়িয়া প্রয়াস চালিছে আর জোরসোর কাম বি চালিছে চাষী ভাই বহন মানে বি মাড়ি যাউছন খুশি লাগলা আপনার ঠানু শুনিকি তো এহেদে আমি বিভাগ তরফ নু এই চাষটা আউ টিকে বড়িয়া হবার লাগি যোজনা কাণা সব রখিছু আর চাষী ভাই বহন কে এই মাধ্যমে কাণা কহবে টিকে কহবে
0: তো 26-27 এই বর্ষ যেটা অছে আমি তো চাষ তো নিহাতি আমি করমা তো সেথিরে আমার রাগি লাগি যেটা মাণ্ডিয়া বলুছু এথিরে আমার 9টা ব্লক কে 4,200 হেক্টর ধার্য করা হয়েছে রাগিটা অণ রাগিরে যেটা আমার কুদ হেলা সোয়া হেলা কিংবা সরগম হেলা সেটা প্রায় আমার 3,070 হেক্টর ধার্য করা হয়েছে 26-27 আর্থিক বর্ষ লাগি তো টোটাল আমার 7,270 হেক্টর ধার্য করা হয়েছে ইয়া বাদ বি আমার যেহেতু বিভিন্ন ট্রেনিং চাষী মানুষ দিয়া হয়েছে নূতন চাষী মানে সেখানে আসবে যেহেতু আমি চাহুছ মাণ্ডিয়া অণমাণ্ডিয়ার খাদ্য বনাইকি লোক মানুষ ভিতরে আহারি তার চাহিদা বড়াবার লাগি ফুড ফেস্টিভাল।

0: ভক্তি রসামৃত পাই নথিবা মানিষ জড়তুল্য। ভক্তি ও আত্মসমর্পণরে হি আত্মা পরমাত্মার মিলন। ধর্ম বিশ্বাসী মানিষ যেবে চৌদিকরু নিরাশ হুয়ে, সেতবেলে ভগবত বিশ্বাস হি তার জীবনতরীকু কূলরে লগায়। দুঃখ শোকনাশক দেবদেব মহাদেব সকল শক্তির আধার। ভগবান শিবঙ্ক মহিমা কীর্তন করে কপিলেশ্বর মন্দিরর পূজক রঘু বড়মালি মহাপাত্র কহন্তি,
1: এটা তারাপুট গড়ে থিলে, তারাপুট গড়ে গোটে কৌটুনি কৌটুনি গোটে জাল পকালা, সে জালরে পড়লে, সে জালরু আনিকি এনে মতে বলে তুই চর্দারি নাকি থুই দেবু বলে, যে চর্দারি আসিকি সেটা কপিলেশ্বর ইনে মহাপ্রভু রহিলে, এনে সেমানে রহিকি ভোগ রাগ ইমানে পাউছ।
2: ইন যেন মহাপুরু অছন, এটা উভা লিঙ্গায়,
1: উভা লিঙ্গ আজ্ঞা, উভা লিঙ্গ
2: কেন গোটে জালে পড়লা বলে, যে
1: তারাপুট গড়ে আজ্ঞা পড়লা, তারাপুট গড় বলিকি যে মহানদী খড়ি খড়ি ছিল তারাপুট গড়, সেনে হচ্ছে পাপছাই ঘাট, আর সেনে সে পড়লা মহাজালে, যে এটা আনিকি এনে সে মাকে থুই দিয়েছে।
2: কেনসি বি মন্দির পছাড়ে গোটে কথানি থিসি, গোটে কিংবদন্তি থিসি, সে মন্দিরটা কেনথে করি আরম্ভ হলা, মন্দির কেনথে প্রতিষ্ঠা হলা, মহাপুরু কেনথে পূজা পাইলে, তারপরে আর যেন গোটে কিংবদন্তি অছে কি পুরীর গজপতি অনঙ্গ ভীমদেব এই মন্দির প্রতিষ্ঠা করেছিল বলিকি, সে বাবদে আমাকে টিকে কহবে।
1: সেটা ইনে রোজন ভণ্ডার হুতা, আর গলা যে সেন্দরপুরিয়া গন্তিয়া ইনে ইনে কর্মচারী রহুছন, সেমানে হোম যজ্ঞ সেমানে সব করুছন, আর নপ্রধান ওইদিন অছেন আজ্ঞা, ইনে জনে ফুল দেউছে, জনে শঙ্খ বজাউছে, জনে ঘট বজাউছে, আর জনে জবদান দেউছে, ইনে নপ্রধান হইকি ইনে কপিলেশ্বর গেলে সেমানে ভগ্ন পূর্ণমী দিনে শিবরাত্রি দিনে আসিকি ইমানে সব করুছন, যোগদান দেউছ।
2: আর পুরীর গজপতি কেন হিসাবে রোগমুক্ত হলে
1: আজ্ঞা, এটা সেমানে আসিকি যেতে ইনে করি দেখি, সে মাঙ্কু ইনে সেবা করলে, ইনে যাইকি সে পাপ ছাইরে যেতে গাধলে, সে তাঁর দেহরু তাঁর রোগ মানে পরিবর্তন হয়ে গেল, সে পাপছাই ঘাট গলে দধি বামন গোটিতে সে তৈরি করলে, সে তাঁর মহাপুর দান দপান করলে জমি আর সেমন করে গলে আর কি।
2: তারপরে কলা গাই আসিকি গুরস দেবার কিংবদন্তি বি প্রায় মন্দির মানকে থিসি, ইন হেন্তা কাণ আছে,
1: ইন আর কিছু নেই আজ্ঞা, খালি হচ্ছে ন সে গাই পছে পছে মানে আসলে না গুরস দেলা, তাহলে সঙ্গে ধরিকি সেমানে মন্দির তৈরি হল আগে রাত্রে আর ইমান গলে আর কি।
2: আপন ইন বংশ পরম্পরা হিসাবে পূজা করি আসছন?
1: হ্যাঁ, বংশ পরম্পরা সবুজনে পূজা করি আসতে হয়।
2: ইয়াডর মহাদেব মন্দির মানকে দেখা যায়সি কি ব্রাহ্মণ জাতির পূজক মানে নাই থানে, তার কারণ কারণ
1: কিছু কারণ না, সেমানে তো ব্রহ্ম বেতালি ধরিছন, সেতে গলে পূজাহারি মানুষ এটা গলা দিয়ে জমিটা রোজা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আঠমল্লিক ভিতরে আসিকি আমি এনে অছু থানাপতি সঙ্গে রোজা ধরি আইলে, তো সকমা ইমানে থিলে ইমানে সকমারে আমাকে মেসাই দেলে, ইমানে সেমানে সে বলি মানে মারুলে, সে তাকে সঙ্গে আমাকে চিন্তা করলে, আমার জবদারি নে সে আমার জাতীয় গোটে ব্রাহ্মণ ছিল, সে জাতীয় আমাকে সে করছে মিঠি মুঠা সব দেশে দেশে জবদা।
2: মন্দিরে কপিলেশ্বর মহাদেব তো অছন, তার বাহারে আর কেন কেন পার্শ্ব দেবতা অছন?
1: এটা সার এটা এটা ভৈরবী রহিলে, সারকে পার্বতী রহিলে,
2: আর চর্দেই দেবী,
1: চর্দেই দেবী এটা পশ্চিমে অছন, পশ্চিমে তাকে মুহ করা হয়েছে।
2: মন্দিরে কাঁ কাঁ পর্বপর্বাণী সব পালন করা হয়েছে?
1: এটা আজ্ঞা পুষ পূর্ণমী, নোয়াখাই, ভগ্ন পূর্ণমী, নবরাত্র, এটা সব খোঁজে, সেটা চষ্ট বুড়িছে, চষ্ট মানে সেটা সব খঞ্জা দেছেন, সব থানাপতি মামে করছ সেবা ভাই মানে সবই হয়ে।
2: শিবরাত্রি কেন হিসাবে পালন করা হয়েছে?
1: শিবরাত্রিটা আজ্ঞা সেটা গলাগরে যে ভক্ত মানে আসিকি উপাস রয়েছেন, আর সেটা ফর ভিতরে মহাপুর ভোগ রাগ চষ্ট সেমানে দেছ, সেটা আমি সবই থানাপতি ভাই মানে মেশিকি সেটা সবই হয়ে করছ, যেন পঁচিশ ঘর অছ সবই করে। হ্যাঁ আজ্ঞা,
2: এড়ে বড় মন্দিরটা যেন অছে, এটার পরিচালনা কে করুছে?
1: এতে পরিচালনা আমি আজ্ঞা মহা

তৎকালীন বিনিতপুর রাজ্য শৈব ধর্ম সহ অন্যান্য বহু ধর্মর সমন্বয়স্থলী ছিল। ইহা নিঃসন্দেহ সে শিব, সে বিষ্ণু, সে জগন্নাথ, সে কৃষ্ণ। রূপরেখ কল্পনার সেনা পার্থক্য, তেবে ভক্ত পাই ভগবান ব্যাকুল। যুগে যুগে ভগবান ভক্তর ডাক শুনিছন্তি ভিন্ন ভিন্ন রূপরে। সাধু সন্ত রক্ষা, অন্যায় অত্যাচার অধর্মর বিনাশ আও সৃষ্টির আকুল, অনাথর ত্রাণকর্তা হিঁ প্রভু পরম ব্রহ্ম। সে কেউ অনাদিকালু ইহধামে তাঁর অব্যক্ত লীলা ব্যক্ত করছেন। প্রভু শ্রীকৃষ্ণ গীতার কইছেন, যদা যদা হি ধর্মস্য